0: ঘর হোস ইয়া অফিস, হোটেল হোস ইয়া রেস্টুরেন্ট, ছিটোরা ভরপর্দো ইন্টারনেট সেবা, পোখরা ইন্টারনেট, পোখরাকো ব্র্যান্ড, 25 বর্ষক বিশ্বাস, গতি সহপার, 1 GBPS সম্মকা প্যাকেজ কো বহার, স্ট্রিমিং, গেমিং, কাম হোস ইয়া রমাইলো, যা সুকে যাও, কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো, পোখরা ইন্টারনেট সদাই তপাইকো সাথমা, হিজো আজ ভোলি হামী ছাউ তপাইকো বাটোমা, ছিটো ভরপর্দো সুলভ র সহজ পোখরা ইন্টারনেট তপাইকো পহিলো রোজাই।
1: मम्मी गर्मी भयो के चिसो पिउना पिउनालाई चिसो उठाऊ हरले
2: हरले गर्मीमा नयाँ ट्विस्ट
1: रिफ्रेशमेन्ट बार न्युट्रिसन मिक्स
2: चिसो हरले।

আরাই হোলবাড়ি ক্যান্সার স্ক্রিনিং পেট তথা আন্দ্রাক বিকিরণ রহিত ইয়াম আর আই সেবা নিয়মিত উপলব্ধ রহে কোষা সাধারণ ইয়াম আর আই হইনা ফ্রিটি ইয়াম আর আই নে গরাও সময়মই সহি পহিচান গরাও স্বাস্থ্য যোগাও পয়সা বচাও থব জানকারী লাগি ফেওয়া থ্রিটি ইয়াম আর আই এন্ড ডায়াগনোস্টিক সেন্টার পোখরা নৌ নাগঢুঙ্গা ফোন 061-591-728 মোবাইল 98560-027-29